শ্রোতা বন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রটি বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758 নম্বরটি আউথরে কই রাখুছে 7008248758। শ্রোতা বন্ধু, আপনার শুনুছন্তি ভক্তি গীতর কার্যক্রম বন্দনা, প্রণব কিশোর পট্টনায়ক কণ্ঠরে। শুনন্তু পরবর্তী গীতটি পুরাতন রচনার।

ফকিরমোহন পটনায়ক কণ্ঠস্থ গীতটি রঘুনাথ রাউত রচনা। পরবর্তী গীতটি শুনতে সুচিত্রা মহাপাত্র কণ্ঠে গীত রচনা করছেন অসিত কবি।

শ্রোতা বন্ধু, এই স্মৃতিরে স্মৃতিরে কার্যক্রমক তাহলে এইটি রাখুছু। আপনার আমার এই কার্যক্রম কিপর লাগুচি মতামত জনাইবে নিশ্চয়। আমাকে চিঠি লিখবার ঠিকানা হল স্মৃতিরে স্মৃতিরে কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন 7690042। তাহলে শ্রোতা বন্ধু এইটি রুচি। নমস্কার।

সিলসিলা ফিল্ম রগীত রিসেন্টলি কণ্ঠ দিয়েছিলেন লতা মঙ্গেসকর এবং অমিতাভ বচ্চন। শ্রোতা বন্ধু আপনার শুনছেন হিন্দি ফিল্ম গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। উপভোক্তা পাখে পহঞ্চা সবুঠু সুলভ এবং সহজ মাধ্যম হচ্ছে আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রটি বিজ্ঞাপন বুকিং ডায়াল করতু এই টেলিফোন নম্বর কু 8249809672। নম্বরটি আউথরে কই রখুছি 8249809672। পরবর্তী গীতটি শুনতু জুলি ফিল্মরু কণ্ঠ দিচ্ছেন কিশোর কুমার।

শ্রোতা বন্ধু, আপন মানে শুনেছিলে বিবিধ ভারতী কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। আরম্ভ করছু এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ। আজ শুনন্তু এর 1293তম ভাগ।